হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই শো। সিডনি অস্ট্রেলিয়া থেকে সবাইকে জানাচ্ছি শুভ দুপুর বা শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা শুনছেন রেডিও টিপুলো 98.5 FM-এ, আর আমি রাজীব আছি পরবর্তী এক ঘন্টা আপনাদের সাথে। আমি এক ঘন্টায় আমি আপনাদেরকে শোনাবো আপনাদের কিছু পছন্দের গান, সাথে আড্ডা দিব বাংলাদেশ থেকে আসা মানুষের অস্ট্রেলিয়ার জীবনের গল্প নিয়ে। তবে আমি আজকে বিশেষভাবে দুঃখিত এই জন্য যে আজকে আমাদের অতিথি আসতে পারে নাই, তাই তার সাথে আমাদের প্রতিদিনের মতো আড্ডা হবে না। তবে আজকে আমাদের এই অনুষ্ঠানটি একটু অন্যভাবে সাজিয়েছি, বরাবরের মতো আমরা বাংলা গান শুনব, যাকে ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে আজকে নিউজ আপডেট জানাবো। তবে দেরি নাই, শুরু করা যাক। শুরু করছি আমাদের আপনাদের রিকোয়েস্ট করা পছন্দের একটি গান দিয়ে। গানটি আমারও খুব প্রিয়, বাংলা সিনেমার আমি সেই মেয়ের আগুনের দিন শেষ হবে একদিন। সিনেমাটি রিলিজ হয়েছিল 1998 সালে, আমি তখন ক্লাস 9-এ পড়ি, রেডিওতে শুনতাম এই গানটি। এটি ছিল কলকাতা এবং ঢাকার যৌথ প্রযোজনার সিনেমা। সিনেমাটি ব্যাপক হিট হয়েছিল, বাংলাদেশ থেকে অমর নায়ক আলমগীর অভিনয় করেছিল আর ওপার বাংলার অভিনেত্রী জয়প্রদা অভিনয় করেছিল সিনেমাটি। তো চলুন শুরুই সেই অমর গানটি।

আপনারা শুনছিলেন আমি সেই মেয়ে সিনেমার গান। নেক্সট গান আমরা শুনবো, তার আগে কিছু নিউজ, বাংলাদেশি নিউজ। চলুন আমরা বাংলাদেশ থেকে ঘুরে আসি। বাংলাদেশের নিউ এজ নিউজ পেপারের কিছু হেডলাইন্স আমি আপনাদেরকে জানাচ্ছি। নিউ এজে আমি পার্সোনালি খুবই পছন্দ করি। নিউ এজের সম্পাদক নুরুল কবির, উনি উনি খুবই অনেস্ট একটা লোক। আমার আমার যতটুকু আইডিয়া তাদের থেকে, তিনি এই আমার খুবই আউট স্পোকেন পিপুল। আর মানুষ হিসাবে আমি অসবার তার সাথে সেভাবে কাজ করার সুযোগ পাইনি, বাট আমি যতদূর দেখেছি তার টক শোগুলোতে তিনি খুবই আউট স্পোকেন এবং খুব অনেস্ট। এবং তিনি আমার, আপনারা সবাই জানেন যে উনি এর আগে যে শেখ হাসিনার আমলে খুব কম জার্নালিস্ট ছিল যারা খুবই সত্যি কথা বলতো, সঠিক কথা বলতো এবং খুবই আউট স্পোকেন ছিল, আমার মনে হয় তিনি অন্যতম। এবং তার তার নিউজ পেপার নিউজ আমি সবসময় পড়ি। তো দেখি তাদের নিউজ পেপারের হেডলাইন কি আজকের। কারাগারগুলো ধারণ ক্ষমতা দ্বিগুণ বন্দিতে অতিরিক্তভাবে ভিড় সৃষ্টি হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে কত যে মিথ্যা মামলা হয় এবং কত যে পলিটিক্যাল মামলা হয় এবং কত কত রকমের এমনি সাউথ এশিয়ান কান্ট্রিজ, ডেভেলপমেন্ট কান্ট্রি অনেকগুলো প্রবলেম। এবং আমাদের গভর্নমেন্ট কারাগারগুলোতে আসলে কীভাবে ম্যানেজ করে আমি জানি না। এবং এবং এটা যে আজকের প্রবলেম তা নাই, এটা আমি অনেক দিন থেকেই দেখে আসছি। কারাগারগুলোতে যেরকম বন্দির, যত মানুষ বন্দির রাখা যায় তার দ্বিগুণ বা তারও বেশি মানুষ থাকে। এবং এমনিই কারাবন্দি খুব কষ্টের লাইফ, তারপরে আরও যদি ওভারলোডিং হয় তাহলে বুঝতেই পারছেন কী অবস্থা। অস্ট্রেলিয়া, বাংলাদেশি ইন্ডিয়ান হাই কমিশনার বলছে দীনেশ ত্রিবেদী, হাসিনাকে প্রত্যাবর্তনের প্রক্রিয়া চলমান, তবে কোনো সময়সীমা নেই। দেখা যাক কতদিন লাগে, আদৌ হবে কিনা। আর একটা ইন্ডিয়ান নিউজ, আপনারা মোটামুটি সবাই কম বেশি জানে যে আসলে ইন্ডিয়াতে একটা নতুন পার্টি তৈরি হয়েছে যেটাকে বলা হয় ন্যাশনাল ককরোচ পার্টি, তেলাপোকা পার্টি বাংলায় যেটাকে বলা হয়। তারা 10ই অক্টোবর দিল্লি মার্চ ঘোষণা করছে এবং তার আগে আরও 160 জনকে আটক করছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। আরও একটা অ্যালার্মিং নিউজ, সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত 4, আহত 527, হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট। আর একটা নিউজ না বললেই নয়, যেটা আসলে খুবই অ্যাটেনশন দেওয়ার মতো, তারা লিখছে যে দক্ষিণ রিয়াদে সৌদি আরবের রাজধানী আরামকোর একটি স্থাপনায় আগুনের শিখা ও ধোঁয়া দেখা দিচ্ছে। শ্রোতা বন্ধুদেরকে জানিয়ে রাখি যে আরামকো এটা বিগেস্ট অয়েল কোম্পানি অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড় তেল কোম্পানি। আমরা কম বেশি মানুষ সবাই পরিচিত বিপির সাথে, ব্রিটিশ পেট্রোলিয়াম যেটাকে বলা হয় সংক্ষেপে বিপি, শেভরন, শেল, অনেক কোম্পানি আছে। বাট অ্যারামকো নাম আমি আমি বাংলাদেশ থাকতে শুনি নাই, বাট অস্ট্রেলিয়াতে আসার পরেও, অস্ট্রেলিয়াতেও দেখা যায় না, কিন্তু আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি একটা রিসার্চ করছিলাম, ওখানে দেখলাম যে পৃথিবীর সবচেয়ে বড় তেল কোম্পানি এবং অ্যারামকো আমি ওখানে খুঁজে পেলাম। আমি অনেকজনকেই জিজ্ঞাসা করছি আসলে পৃথিবীর সবচেয়ে বড় তেল কোম্পানি, কেউ বলতে পারে নাই, আমি জানতাম না। যাই হোক, আমি রিসেন্টলি জেনেছি অ্যারামকোর যদি আপনি সেলস ফিগার দেখেন কম্পেয়ার টু দ্য আদার কোম্পানি, অনেক ডাবল, ডাবলেরও বেশি। অ্যারামকো অ্যারামকো ইজ এ সৌদি ন্যাশনালাইজেশন কোম্পানি, ইজ বিগেস্ট অয়েল কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। এবং সেখানে সেখানকার স্থাপনায় শিখা বা ধোয়া দেখা যাচ্ছে, সেটা আসলেই খুবই বিপজ্জনক। এবং আমরা জানি আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা অনেকজন সৌদি আরবে আছে। সৌদি আরবের ইকোনমি যদি কোনো কারণে ইম্প্যাক্টেড হয় তাহলে বাংলাদেশও আলটিমেটলি ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি ইম্প্যাক্টেড, ওয়ার্ল্ড ইম্প্যাক্টেড লিটারালি। সো বাংলাদেশ তো ইম্প্যাক্টেড হবেই আশা করি। এবং আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা প্রতিনিয়ত
সৌদি আরব থেকে বাড়ি আসছে এবং তাদের দুঃখ কষ্ট বলে কম বেশি মিডিয়াতে আসে। এবং আমরা দেখেছি রিসেন্টলি যে সৌদি থেকে ফেরত বাংলাদেশের বিমানের একটা প্লেন আসার পরে ব্যাগ ম্যানেজমেন্ট কী হয়েছে, এয়ারপোর্টে কী হয়েছে। শনিবার বাংলাদেশ বে অফ বেঙ্গল কনভারসেশনের হোটেল প্যাসিফিক সোনারগাঁতে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছে। তিনি বলেছেন বাণিজ্য, জ্বালানি, জলবায়ু, সামুদ্রিক বিষয়সমূহ বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানিয়েছেন, যাতে বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির একটা অঞ্চল পরিণত করা যায়। এই ছিল নিউ এজ পত্রিকার হেডলাইন। তো আর দেরি না, শুরু করা যাক নেক্সট গান। পরবর্তী গান শুনব বাংলা সিনেমার আর এক কিংবদন্তি নায়ক সালমান শাহর অভিনীত কিয়ামত থেকে কিয়ামত এর এই গানটি। এই ছবিটি রিলিজ হয়েছিল 1993 সালে, সালমান শাহ মৌসুমি ডেবু মুভি হয়েছিল। এটাও এক ব্যাপক হিট মুভি ছিল, আমি তখন ক্লাস ফাইভের ছাত্র, এখনও শুনি, ভবিষ্যতে শুনবো আশা করি। আপনাদের ভালো লাগবে।

0: আপনার শুনছিলেন কিয়ামত থেকে কিয়ামত ছবি সালমান শাহ এবং মৌসুমী অভিনীত ও আমার বন্ধু গো গানটি। চলুন এবার অস্ট্রেলিয়ার দিকে নজর দেওয়া যাক। অস্ট্রেলিয়ান সিডনি মর্নিং হেরাল্ড তাদের টপ নিউজ কী করছে। আপনারা জানেন নিউক্যাসলে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটেছে এবং সেই গাড়ি দুর্ঘটনার যে ড্রাইভার ছিল সে তার আপনার কমবেশি সবাই জানেন অস্ট্রেলিয়াতে যারা থাকেন পি প্লেট মানে পি লাইসেন্স মানে কি, এবং পি প্লেটের এর আগে ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল হয়েছিল। 18 বছর বয়সী এই চালক আদালতে আজকে হাজির হয়েছে, আজকে নয় আদালতে হাজির করা হয়েছে। অভিযোগ রয়েছে সে তার বিএমডব্লিউ গাড়ি নিয়ে নাইট সমর্থকদের একটি ভিড়ের মধ্যে গিয়ে ধাক্কা মারে, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু ছিল। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ট্রেজারার জিম চালমার সতর্ক করেছেন সুদের হার আরও বাড়লে জীবনদত্র ব্যয় মোকাবেলায় সহায়তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও একটি ইন্টারেস্টিং নিউজ হলো, আপনারা জানেন যে ইসরায়েল গামী একটা ফ্লাইট ছিল দুবাই থেকে দুবাই, এবং অভিযুক্ত ছিনতাইকারী সহ পাইলটের ভিক্টোরিয়া একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। এবং ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রার পথে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত ফ্লাই দুবাইয়ের কো পাইলটের ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক খতিয়ে দেখছে সন্ত্রাস বিরোধী পুলিশ। আপনারা জানেন ভিক্টোরিয়া একটা একটা স্টেট অস্ট্রেলিয়ার যার রাজধানী হচ্ছে মেলবোর্ন। প্রতিবেদনে বলা হয়েছে ওই ব্যক্তি মেলবোর্নের RMIT বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। আর একটা টপ নিউজ হচ্ছে সিডনি অলিম্পিক পার্কে বসবাসকারী মানুষের সংখ্যা 4 গুণ করার লক্ষ্যে সিটি কাউন্সিল বিশেষ উদ্যোগ নিয়েছে। এটি এমন একটি স্থান যেখানে কোটি কোটি মানুষ ঘুরে গেছে, কিন্তু অনলি 5,000 মানুষ একে নিজেদের বাড়ি বলে বলে। তো রাজ্য সরকার অবশেষে এই বিখ্যাত ইভেন্টস প্রিসিনকে বসবাসের উপযোগটি একটি উপশহরে রূপান্তর করতে পারবে, এটা একটা নিউজ ছিল সিডনি মর্নিং হেরাল্ডের। আপনারা জানেন যে আজকে NRL গ্র্যান্ড ফাইনাল সিডনি অ্যাকর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। NRL সম্পর্কে একটু বলে রাখি, NRL হচ্ছে স্ট্যান্ড ফর ন্যাশনাল রাগবি লিগ। অস্ট্রেলিয়াতে অনেকগুলো খেলা খুবই পপুলার, তার মধ্যে NRL তৃতীয় সর্বোচ্চ বলা হয়। ক্রিকেটের পরে যেটা বলা হয় অস্ট্রেলিয়ান রুলস ফুটবল AFL, তারপরেই আছে রাগবি লিগ, যেটা আজকে ফাইনাল হচ্ছে NRL। এবং এই গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হচ্ছে সিডনি রোস্টার্স অ্যান্ড নিউক্যাসল নাইটস। চলুন আরও একটা সিনেমার গান শুনি। আজকে আমি খুবই ইন্টারেস্টেড বাংলা সিনেমার গান শোনাতে বন্ধুদেরকে, শ্রোতা বন্ধুদেরকে। আমি আসলে খুবই একটা সংখ্যার মধ্যে আসি, বাংলা সিনেমা, বাংলা মুভি ইন্ডাস্ট্রি, বাংলাদেশের শিল্প সংস্কৃতি নিয়ে, এবং এটা আসলে কতদূর আগায় যাবে ভবিষ্যতে। আমি আমি একটা অ্যালার্মিং তথ্য দিই শ্রোতা বন্ধুদেরকে। আমি 2025 সালে যখন লাস্ট ঢাকাতে গিয়েছিলাম, তো আগে আমি যখন 2001-এ ঢাকাতে আসি, ঢাকাতে যখন ওই যে কারণ বাজার রাস্তা দিয়ে যেতাম, কারণ বাজারের পাশেই ছিল FDC। FDC-তে দেখতাম অনেক লোকজনের ভিড়, গেটে একটা বিশাল বড় গেট থাকতো এবং মানুষ যাওয়ার জন্য খুবই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতো। এবং আমি শুনেছিলাম যে FDC এখানে ফিল্ম তৈরি হয়, বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা থাকে থাকে বলতে অভিনয় করে, ওখানে কাজ করে, এবং বড় বড় প্রযোজক তারপর ডাইরেক্টররা ওখানে থাকে, তাদেরকে দেখা করা অনেক কঠিন। বাট সারপ্রাইজিংলি 2025 সালে আমি যখন FDC-র সামনে যাই, দেখি FDC-র সেই বিখ্যাত গেটটাই নাই, কোনো সাইনবোর্ড নাই, এবং আশেপাশে বিল্ডিংগুলো সব ভাঙা। এবং আমি জাস্ট দেখলাম কোনো লোক নাই, ভিতরে ঢুকলাম, আমার কয়েকজন ফ্রেন্ড নিয়ে গিয়েছিলাম যে আসলে কী অবস্থা। এমনি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে পড়লো যে এখানে সেই বিখ্যাত স্থানটা ছিল, চল দেখে আসি। দেখতে গিয়ে দেখলাম কি বিবর্ণ অবস্থা এফডিসির। এফডিসির সেই স্টুডিওগুলো নাই, সব ফ্লোরগুলো সব ভেঙে গেছে, সে কি বিবর্ণ। আসলে আসলে কি বলবো, আমি আসলে সঙ্গীতে দেখি যে আসলে বাংলাদেশ একটা দেশ, এবং এই দেশে একটা মুভি একটা শিল্প, শিল্পকে কিভাবে ধ্বংস হয়ে গেছে নিজের চোখের সামনে। এক সময় আমি যখন স্কুলে পড়তাম, আমার মনে পড়ে বাংলাদেশ বাংলা সিনেমার এক আরও আগে স্বর্ণযুগ ছিল, আমি বলতে পারি 1919 প্রথম বাংলা মুভি রিলিজ হয় মনে হয় 1965, ডেফিনেটলি আমাদের মুক্তিযোদ্ধার আগে, এবং মুখোমুখোশ দিয়ে যেটার যাত্রা শুরু হয়। তারপর থেকে আমরা শুনেছি বা দেখেছি, কম বেশি দেখেছি, শাবানা আলমগীর জুটি, রাজ্জাক আলমগীর, অনেক অনেক অনেক অনেক ভালো ভালো অভিনেতা ছিল, এবং মানুষ বাংলা মুভি দেখতো, হলে গিয়ে দেখতো। ইভেন 1999-2001 আমি যখন আমার ডিস্ট্রিক্ট ছাড়ি, আমি যখন আমি আসছি চুয়াডাঙ্গা থেকে কুশ, এই তো তখনও বাংলাদেশে একটা সিনেমা হল কালচার ছিল, যে সিনেমা প্রত্যেকটা মানে ছোটোখাটো শহরেও একটা সিনেমা হল ছিল। মানুষ ইভেন দর্শনের কথা যদি বলি, আমি দুইটা সিনেমা হল ছিল, আমরা মুভি দেখতে যেতাম সিনেমা হলে, কিন্তু সেই সময়টা আমরা অনেক দূর পার হয়ে এসেছি। আর আজকে আর দেখাই যায় না। এখন আমি যদি আমার দর্শনের কথা বলি, সেখানে দুইটা সিনেমা হলের একটা অবশিষ্ট নেই, বিভৎস অবচ্ছ আমার কাছে মনে হয়। এটা আসলে একটা একটা আমি বিশ্বাস করি যে একটা সংস্কৃতিকে ধরে রাখার জন্য একটা এটা মানে সিনেমা মুভি এগুলো খুবই ইম্পর্টেন্ট। একটা একটা একটা জাতির কি বলবো, একটা অনেক রুট বলা যায় যেটাকে আমি বলতে পারি। যাই হোক, আশা করি ভবিষ্যতে আমরা ভালো কিছু দেখতে পারবো, এই এই আশায় নেক্সট গান শুনতে যাচ্ছি। এটাও বাংলাদেশ কলকাতার লাইক ইন্ডিয়ার যৌথ প্রযোজনার একটা খুবই হিট।
1: সারিকামা কারওয়ামিনী

আপনারা শুনছিলেন একদিন স্বপ্নের দিন গান। গানটি হঠাৎ বৃষ্টি থেকে নেওয়া এবং গানটিতে অভিনয় করেছিল ভারতের মনিকা ত্রিবেদী এবং বাংলাদেশের ফেরদৌস। বন্ধুরা, আমাদের এই প্রোগ্রাম আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ আছে RRR রেডিও 98.5 FM এ বাংলা প্রোগ্রামে, এবং আমাদের এই প্রোগ্রামে যে কেউ এসে আমাদের অতিথি হতে পারে। আমাদের এই প্রোগ্রামে আসতে কোনো বিশেষ কোনো লোক হওয়া লাগে না, লাইক কোনো বিখ্যাত লোক বা আপনার যেরকম হয় নর্মালি। আমরা এই প্রোগ্রামটা আসলে খুবই জনবান্ধব করার চেষ্টা করছি, বাঙালিদের কথা শোনানোর চেষ্টা করছি, তাদের এক্সপিরিয়েন্স বলার চেষ্টা করেছি। এবং আজকে আমি আগেই বলেছি, আজকে আমাদের অতিথি আসে না, নেক্সট উইকে আশা করি আমাদের অতিথি অবশ্যই আসবে এবং তার জীবন শেয়ার করবে, তাদের অস্ট্রেলিয়ান লাইফ। অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অস্ট্রেলিয়া এসে নতুন জীবন শুরু করে অবশ্যই, এবং একটা বিশাল মাল্টি কালচারাল সোসাইটি বলা যায়, ব্যস্ত শহর, খুবই সবাই কম বেশি ব্যস্ত। এবং আপনারা যারা আমাদের অনুষ্ঠানে আসতে চান অবশ্যই ফেসবুকে নক দিবেন, এবং ফেসবুকে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, ইমেল আছে, এবং আমি পার্সোনালি অনেকজনের সাথে যোগাযোগ করছি, এবং আমি আপনাদের কেউ আমার এই প্রোগ্রামে নিয়ে আসবো, আপনাদের কথা শুনবো, আপনাদের ভালো লাগার গান শোনাবো। এই তো এক ঘন্টায় যতটুকু আপনাদের বিনোদন দেওয়া যায় তার সর্বোচ্চ চেষ্টা করব। আমি নিজেও বলা যায় আনাড়ি বলতে পারেন এই প্রোগ্রামে করছি, জানি না কতদিন করতে পারবো। যদি আপনাদের ভালো লেগে থাকেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মতামত দেবেন, এবং আমি আমি আমি আশা করি আপনারা ভালো খারাপ হোক আপনারা আপনাদের মূল্যবান মত দিবেন আমার ফেসবুক ওয়েব পেজে, আমাদের ফেসবুক ওয়েব পেজে থেকে। এবং আমরা পরবর্তী গান শুনবো, আমরা একটু ডিফারেন্ট ট্র্যাকে যাই, যে কি আমরা আপনাদের একটা পছন্দের গান আপনারা রিকোয়েস্ট করছেন, তুমি যদি বলো কুমার বিশ্বজিৎ, চলুন আমরা শুনি এই গানটা।

আপনারা শুনছিলেন কুমার বিশ্বজিতের তুমি যদি বলো, বিশেষ বিখ্যাত গান। আরো একটি গান শোনাবো কুমার বিশ্বজিতের, আশা করি আপনাদের ভালো লাগবে।

আপনার শুনছিলেন কুমার বিশ্বজিতের বিখ্যাত গান যেখানে সীমান্ত তোমার। আমার এক শ্রোতা বন্ধু রিকোয়েস্ট করছে বাংলা মুভির আমি একটা গান শোনার জন্য। আমি যে গানটা শোনাচ্ছিলাম ফেরদৌস অভিনীত আর মনিকা ত্রিবেদী অভিনীত যৌথ প্রযোজনার মুভি হঠাৎ বৃষ্টি সিনেমার বিকেলের শেষ সূর্য। অবশ্যই আমি শ্রোতা বন্ধুকে হতাশ করব না, শুনুন আপনার পছন্দের গানটি।

আপনারা শুনছিলেন বিকেলের শেষ আলো গান। সরি, আমি একটু আগে গান শোনানোর আগে আপনাদেরকে একটা ভুল তথ্য দিয়েছি। ছবি এই এই সিনেমার নাম ছিল চুপি চুপি এবং নায়ক ফেরদৌস এবং নায়িকা ছিল প্রিয়াঙ্কা ত্রিবেদী। সরি ফর দিস মিস্টেক। আমাদের আরেক বন্ধু আরেকটা বাংলা মুভির একটা রিয়াজ এবং রিয়াজের একটা গান শুনতে চাইছে, ছবির নাম হচ্ছে হৃদয় রায়না। চলুন শুনি তার আপনাদের কথা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন তুমি চাঁদের জোছনা নাও, হৃদয় রায়না মুভি সং, যেটাতে অভিনয় করেছিল রিয়াজ আয়না। দেখতে দেখতে 1 ঘন্টার সময় পেরিয়ে গেল। আপনারা শুনছেন রেডিও টিপুলো 98.5 FM-এ, আর আমি রাজীব ছিলাম আপনাদের সাথে। বিদায় নিচ্ছি আপনাদের সাথে, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময়ে রবিবার। আশা করি আপনাদের ভালো লেগেছে অথবা কেমন লেগেছে জানতে চাই। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ফেসবুক ওয়েব পেজ আছে, এই বাংলা প্রোগ্রাম রেডিও ট্রিপুলোর। আপনাদের মতামত জানাবেন এবং আমাকে লিখবেন triple0@gmail.com। আমি রাজীব বিদায় নিচ্ছি আপনাদের সাথে, এবং লাস্ট গান আমরা শুনব আর একটা মুভির সং, রিয়াজ এবং রাবিনার। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট সপ্তাহে। খোদা হাফেজ।